0: ইশা সুয়ানে কুরন্তা
1: কব্বালা
0: দিবেহি বহুগ সুকুন কুরে বেয়া কুরতা কি কবা
1: আলিফু সিনু নুনু তা শাবিয়ন
0: রাঙ্গালু ফেমবেরুং এমে ম্যাক কো বুনাইনি কি হিনে
1: নানে ফুল ফিলেবো
0: ওয়ার রাঙ্গালু ওহে তা ফেন্নিগু মে বুনম কি কবা
1: লিবে ফুরসত গে বেনুং হেফু মাড কব্বালা কি কুরন কুরা সুয়ালত তমি
0: মি তৈয়ার ওয়ানি দিবেহি এফএম গেনস্তে শাবিয়নি প্রোগ্রাম
1: শাবিয়নি প্রোগ্রামে দিবেহি বহুগ সুয়ালো আন্না কংগনে কো আন্নানি
0: কমমে হুকুরু আদি হনিহেরু দোহেগরে আগগডি তিরিহুগা
2: শাবিয়া

আলিফুম আল্লাহগে হাজরতুম ঐক্যংকাশবারি নেঙ্গি তিবুমা একু নুবা একান্তক্য দিং একান্তক কুরমা গাথুগা এবাহি একান্তক কুরমা ফাহু লাসনুক থাওবাবে উড়ে মি হুন্নাশে ফাহে আল্লাহ এওরেঙ্গে মচ্চ থাওবা লভতে আদি মোড়া দেন ওডিগেমবা হাকিম ওয়ান্ত খালাউ খামগা আল্লাহ ওডিগেমবে।

0: আদি নুবাখান্ত কোক্কো তিব্বা এই মিহগে গাথ মর ওয়স হালুর বিজ্জনমা এ হিন্দু তিমন মিহার থৌবা বিজ্জই মে বুনা মিহুনায় খা ফিরুম খমগা তিবে মরওয়া মিহুনক থৌবা লিভমনতে এউরেন্ন টাকা ভেন্দির আজাব তিমন রসকলাঙ্গে তৈয়ার করবিমে
1: দিবে এফএম নুয়াদিহে কে মেগাহার্টজ।

আর্মিন আমহং আডুয়াহং নিঞ্জকি বারে মুহিম্মু এচ্চেগে গতুগা হাসাকো রেগানুগে নিদুং রেগানুগে হামা নিতি নুলিবিজ্জেনামা দুয়ালু আর্মিন হেলা হুন্নাওয়াগতু এহা সালিয়েন নুয়ান ইঙ্গে তো বাইফাহারা বলুগরিসুমা বারুবালিউমা মিকাল কংকং দিমা ওয়ানে এহেন বিমা মিয়েতুকে মিশোইং আরুন হান্দাং কল্লদে নিদুমগে মুহিমুকং কমমেরিয়কুস এগগডিয়ে গনিদং আদাকুরুমা নিদুমগে এগগডির কুরিং স্ক্রিন তাকা আদে ফোনা টিভিয়া দুরুমাকি নিদিগে ফেমবর রাঙ্গল কোদ্দেনে কামে

আদমি কাটিগ দিবে ফেমং কুরিয়ামি গেন্দানি ভার্জন 2.0 মি শো শোয়া একুগা কুরিয়ামি তানি সামা আপাতে কি দেখুন কোরিয়াগে মশহুর ব্যান্ড ব্ল্যাক পিঙ্কগে রোজে আমেরিকাগে মশহুর ফান্নান ব্রুনো মাস একুয়েগেন আশার অক্টোবর তেহা সাবিউগ নেরুনু বড় পোড ভাইরাল বি গ্লোবাল হিট পপ পাঙ্ক লাভে নবার্তে কাডি হ্যাঁ গেহার দৌকে রোক পাঙ্ক আদি জামানি পপ মিউজিক একোল্লাগে তৈয়ার কোফবা বরং আবাস আদি মজা হাই এনার্জি ট্রেকে রোজে ব্রুনো মাস কে সামা সাকুরুমা একুয়েরিকমকে গুড়ুং মি লভ্যাগে ভিডিওইং বড় বড় ফেনগেন্দে মি লভ্যাগে ম্যাগনুকমগা আটে পটে উফেদিফাওয়ানি দেখুন কোরিয়াগে জুয়ানুগে মেদুগা বরং মশহুর ইজিতিমাই কুড়িবরে কমবা এপার্টমেন্ট কেমুং মি কুড়িবর কি একুয়েরিং এভেগেং এমচং এল্লাগেন কুড়ে মজা কুড়িবরে

0: ইশা সুয়ানে কুরন্তা
1: কব্বলা
0: দিবেহি বহুগ সুকুন কুরে বেয়া কুরতা কি কবা
1: আলিফু সিনু নুনু তা শাবিয়ে
0: রাঙ্গালু ফেনবেরুং এমে ম্যাক কো বুনানি কি হিনে
1: নানে ফুল ফিলেবো
0: ওয়ার রাঙ্গালু ওহে তা ফেননিগু মে বুনম কি কবা
1: লিবে ফুরসত গে বেনুং হেফু মাড কবলা কি কুরন কুরা সুয়ালত তমি
0: মি তৈয়ার ওয়ানি দিবেহি এফ এম গেনস্তে শাবিয়েনি প্রোগ্রাম
1: শাবিয়েনি প্রোগ্রামে দিবেহি বহুগ সুয়াল ওয়ান্না কংগনে কো আন্নানি
0: কমমে হুকুরু আদি হনিহেরু দোহেগরে আগগাটি তিরিহুগা
2: শাবিয়া

0: উখতুন নাই, বাফা ফসুকে বোট দেয়াতেই নাই, ম্যা ফসুকে বোট দেয়াতেই নাই, আহুগে আংহেন দারি নাই, উখতুগে আংহেন দারি নাই, তেবা মিহুনা ক্ষীর দিম মাই নাই, ক্ষীর বুয়মুগে গতুন তেবা মিহুঙ্গে উখতুন নাই, তেবা মিহুঙ্গে আবিঙ্গে মাই নাই, তেবা মিহুং একাম্বালুঙ্গে গাতুগা রে কুফাওয়া আবিঙ্গে ফরাতুং আইস তেবা মিহুঙ্গে উঙ্গুগাওয়া, এবাহি বেলুমগে দাসুগাওয়া তেবা মিহুঙ্গে দুন্দারি নাই, মিমিস মিহুন্না খ্যাবেন কুরুং হারাম কুরবি, একাম্বালুঙ্গে গাতুগা তেবা মিহুং রে কুফা নুয়া আবিঙ্গে আংহিন দারিন্না খ্যাবেন কুরুমাকুং, ফাহে তেবা মিহুঙ্গে মচ্চকা কুশে নেতে, আদি তেবা মিহুঙ্গে বুরিকাশতকুং উফেদি ফাওয়া তেবা মিহুঙ্গে উফন দারিং ইম মিহুং বেস হারাম কুরবি, আদি বেতুয়ে দিয়ে জমানুগা মেনুই দে উখতুন দে মেদু এক কুরুং, এবাহি এফাহারা দে উখতুন নাই ইনুম বেস হারাম করে বিয়ে, হামা কাশওয়ারুং আদ্দহি গিনা গিনা ইম ফাফ ফুসওয়া রহিম ওয়ান্ত রসকলাঙ্গে খামগাবে।
1: দিবাই এফএম নদী হেকে মেগাহার্টজ।

0: মুন্না কবা কি হিনাকে দেড়া হিয়া
1: আলহামদুলিল্লাহ মুন্না রাঙ্গাল কালো মেং দেড়া হিয়া
0: আফনাস দেড়া হিয়া মুন্না মুন্না কম বড়ামেকে দাক্কা আফুন আতা
2: মুন্না তি হে বরকো হেন্না হিন কমেন নে আফুন তি কাং কোলান না
1: তি কো দুং হাউ দাই রাঙ্গাল লায়ে তিহেন মুন্না এ কহি আহ হাল বলা ফে মুন্না সকাং কাং কো দেন না হে দি মুন্না আবারা উপাবে
3: বিহিগে আলামেতা
4: হুং আউং
3: রোগা জেহুং
4: কেসুং
3: লোরেভু
4: হামুগা আরাব বিহিতা কেন্নেগুং
3: আমুক বিহিতা ফুরিতাম নাগানি মুনা কারুগা এফও মেমতি বুরাকাশি আতুগা আদি এফও ফাগা
4: হিম বিহিগে আলামাতে ফেনি জনামা লাসনু কুরবা সহি ফারওয়া হোদবা
5: দিবিহি ফমুং গেনস্তেনি
6: ভাইরাল ভাইব
7: গোয়কুতো মকবুল রিসওয়া লাভতকা একি চার্টতোগে এমএ টপ লাভতকা আদি মিনুনাস একি প্ল্যাটফর্ম তোগে এমএ ভাইরাল লাভত
6: ভাইরাল ভাইব
8: কমে হপ্তা গিবস আদিত্য দোহগে মেন্দুর ফহ দেজ জহায়র রিপিট হোম দোহগে রেগন্ড ইগার জহায়র আদি আঙ্গার দোহগে মেন্দমো বার জহায়র
5: ভাইরাল ভাইব হামায় কানি মোদি হেকি মেগাহার্টস দিবেহি এফএম
9: এমএ কামদাফি মেগেনি কি হাওয়ারকত আহাফি নম জবাবকি
10: বড় রঙ্গল মেন্দে
11: ইন কুন্দিরি উলেনি খলায়ানুলা মিহতুগা বিন্দু ফেদে নিশানানুলা
9: এমএ কামদা ফিল্মগে এমএ খাসকম কি কোবাতো আহাফি নম জবাবকি
10: ফিল্মগে হুরি হা কামেবেস
12: এ চুটকি সিন্দুর কি কিমত তুম কি জানো রমেশ বাবু
9: এমএ কামদা ফিল্মগে মিমবর বানালা টেস্টক তৈয়ারতো আহাফি নম কোবা জবাবকি
10: হেওয়াল্লা তৈয়ার
5: দেহা সার্ভিস বানাহার দিবেহি এফএমগে নস্তেনি
8: মুভি মুড
9: এমনে কামুদা ফিল্ম মেগে মেম্বার বালালুম দিবেহি এফএম গে টিমো মিজু উরি তৈয়ার তেবে ফ্রন তৈয়ার তো
8: মুভি মুড
13: দিবেহি এফএম নোদিহে 1 মেগাহার্টজ
14: মোহাম্মদ আহমদ তিবেফরুঙ্গে ডোকে

0: মুন্না কবা কি হিনাকে দেড়া হিয়া
1: আলহামদুলিল্লাহ মুন্না আরাঙ্গাল কালো মেং দেড়া হিয়া
0: আফনাস দেড়া হিয়া মুন্না মুন্না কম বাডামেকে দাক্কা আফুন আতা
2: মুন্না তি হে বরক হ ভেন্না হিন কমেন নে আফুন তি কং কোলান না
1: তি কো দুং হাউ দা হাই রাঙ্গাল এ তি হেন মুন্না এ কহি আহ হাল বলা ফে মুন্না রকাং কং কো দেন না হে দি মুন্না আবার হা উপাওয়ে

কুল এব্বা তিয়াবা মি হুন্নাছে এই একম্বালুন্নাত দারিয়াক নুয়ানামাই ফাহে একম্বালুন্নাত দারিয়াক ওয়ানামা একম্বালুন দুকুল মুদালিগ হাতারবা কুল এব্বা তিয়াবা মি হুন্নাছে এই একম্বালুন কুরা ওয়াসিয়্যাতে ওয়ানামা এ ওয়াসিয়্যাতে তামফিজ কুরমা ফাহু নুয়াতা দারান্য ওয়ানামা এ দারান্য আদা কুরমা ফাহু গে আদি তিয়াবা মি হুন্নাত দারিয়াক নুয়ানামা তিয়াবা মি হুন দুকুল মুদালিগ হাতারবা কুল এব্বা একম্বালুন্নাছে ফাহে তিয়াবা মি হুন্নাত দারিয়াক ওয়ানামা তিয়াবা মি হুন দুকুল মুদালিগ আব্বা কুল এব্বা একম্বালুন্নাছে এই তিয়াবা মি হুন কুরা ওয়াসিয়্যাতে ওয়ানামা এ ওয়াসিয়্যাতে তামফিজ কুরমা ফাহু নুয়াতা দারান্য ওয়ানামা এ দারান্য আদা কুরমা ফাহু গে খালালাত গে গুথুম এ বাহি আসলে ফারুআন নেতি ফিরহেনক নুয়াত আংহেন কিবাইম ওয়ারত কুরবে নামা আদি এ নায়ং আহক নুয়াত উখতক হুরে নামা ফাহে এইং কুম মিহক হাবা কুলে ইব্বাই ফাহে আখুন নাই উখতুং এব্রে গিন নামা এউরেম ওয়ানি তিম্বা কুলে ইব্বা গা হাম হামায় বায়ের বেগিনে এই ওয়ারত বেরিন গিল্লুন নুদে গুতগা কুরা ওয়াসিয়্যাতে ওয়া নামা এ ওয়াসিয়্যাতে তামফিজ কুরমা ফাহু নুয়াত দারান্য ওয়া নামা এ দারান্য আদা কুরমা ফাহু গে আল্লাহুগে হযরতুন আঙ্গাওয়া ফাওয়া ইঙ্গেউ মেগ্গে গুতগে আল্লাহি মোলা দেনোডগেম ওয়া হালিম ওয়ান্তা রাসকালাগে।